এই রত্নাক তোর সমুখ দাসপুর বাবু রংপুর সেকেল রংপুর পাতে সুলরে রিঙিন আই বিষ্ণু কাতার প্রচল চাল রেবেল প্রচল চাল না করতে তাহলে আই মাচু ফটর বিষ্ণু আইয়া বিষ্ণু বিষ্ণু গেল তেকাত নাঙ্গিস পাতিন সুমিনি বঙ্গাই তুকাশ সুমিনি বঙ্গাই নিয়ামভূত গায়ে তুকাশে কাঞ্জর পৃষ্ঠপৃষ্টি পিছলর পাতু পান্ডান লাগে আকু কালা কালা দশম কয়তি পিন্ডি কালা কারো সালা সেটা কপরিক আস্ত সুখ তু গেল নুতুপি বলগান সঙ্গ নিরঙ্কশ পঞ্চধ্রিয় পঞ্চলি মধ্রিয় পামি নিরঙ্কশ পা পাত কারি সিচি গোষ্ঠী এসে তাতে লাগো তো কবা চিত বা চাই সপর নম্বর নম তমন তিন কাস্টু তারুল পাইয়ে ওরা কর সমন নিম বাঙে কাতে ঠাই জানে দশমুক নিম বাঙে কাছে দশমুক দশমুক পিছক তোর ঢেসক বাউর পল শেখ রক তার বেশ টিভি কর পাত দেওয়া কে দিশু ইলাং বেশ দশেও বাউ রঙেও শেখ রঙেও পাতে করে ব্যাক কয় পঞ্চাকিত Thank you.